গীতিকার ও সঙ্গীতকার অক্ষয় মহান্তি, কথাচিত্র কে জিতে কে হারে, শিল্পী এস জানকী।

শেষরে অনুরাগ কথাচিত্রালয় শিল্পী তৃপ্তি দাস, গীত রচনা শিবব্রত দাস, সঙ্গীত ভুবন হরি।

কথাচিত্র গোপী, কণ্ঠশিল্পী মোহাম্মদ রফি, গীত রাজেন্দ্র কিষণ, সঙ্গীত কল্যাণজী আনন্দজী।

গীতিকার আনন্দ বক্সি, সঙ্গীত রাহুল দেব বর্মন, কথাচিত্র আপকি কসম, কণ্ঠশিল্পী কিশোর কুমার।

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুণুচার আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্রর প্রচার করছু ওড়িয়া সুগম সঙ্গীত। প্রথমে কণ্ঠশিল্পী করুণাকর, গীত রচনা বিজয় মল্ল, সঙ্গীত শরৎ নায়ক।

কথাচিত্রম স্টার ইন্ডিয়া, গীতা জাভেদ আক্তার, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারিলাল, কণ্ঠশিল্পী কিশোর কুমার এবং আলিসা চিনাই।

গীতা আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত পেরিলাল, কণ্ঠশিল্পী তলজ অজিজ এবং কবিতা কৃষ্ণমূর্তি, কথাচিত্র গুমরা।

কথাচিত্র দ জেন্টলম্যান, কণ্ঠশিল্পী বিনোদ রাঠোর এবং সাধনা সরকম, গীত রাহত ইন্দোরি, সঙ্গীত অন্ন মালিক।